আচ্ছা, আকাশবাণী দিয়ে জেলান্ধার কেন্দ্র তো বোল রে হ্যাঁ এসরে ছে বাজকে 20 মিনিট হরে নি হুন তো কুচি বলা যে তুসে শুনোগি প্রাদেশিক খবরাঁ।